বন্দনা আজির অনুষ্ঠানটি সজোয়া হল জ্যোতিকা ডেকার কণ্ঠর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিরচিত বরগীত, ভানু দেবী আর সংগীবৃন্দর কণ্ঠর নাম, রেখা কলিতা দাসর কণ্ঠর লোকগীত, মহানন্দ দাস আর লগরিয়া সকলের কণ্ঠর ভক্তিমূলক গীত আর উমা রয়ের কণ্ঠর এটি ভজনেৰে

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।
2: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.8 MHz।

দিগম্বর জটাধারী লট কৈলাসপতি আহিলে ইয়ালৈ পাবতী লাজ এইখন সমাজ আমাৰ।

0: ধন্যবাদ
1: ধন্যবাদ সঁচাই রবীন্দ্রনাথ ঠাকুরদেবর গীতসমূহ চিরযুগমীয়া। প্রিয় শ্রোতা, এই মুহূর্তত আমার মাজত আছে অর্থনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা পাপড়ি বর্মন বাইদেউ আর গণসংযোগ আর সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপিকা শর্মিষ্ঠা দাস বাইদেউ। আসুন তেওঁলোকৰ এটি দ্বৈত গীত শুনিল।
2: আমি এতিয়া গাবলৈ ওলাইছো এটি অতিকে জনপ্রিয় গীত লুটি খুটি অসমীয়া বোলছবিখনৰ পৰা। গীতৰ শিল্পী ডক্টৰ ভূপেন হাজৰিকা আৰু নিৰ্মলা মিশ্ৰ।

0: তোমাক ধন্যবাদ জনাইছো। শ্রোতাসকল, এতিয়া আমার মাজত উপস্থিত আছে বজালী মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদক। আমি আপনার জানিব বিচাৰিছো, যেহেতু আপনি এই মহাবিদ্যালয়খনের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদক, গতি আপনি আমাক জনাব নেকি যে এই মহাবিদ্যালয়খনের শৈক্ষিক আর সাংস্কৃতিক দিকটির বিষয়ে কিছু কথা।
1: নমস্কার, মানে বজালী মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাকেশ তালুকদার। একচুয়ালি আমার শৈক্ষিক আর আমার পাঠশালা, যেহেতু বজালী মহাবিদ্যালয় পাঠশালাত আছে, আমার শিক্ষানগরী আর নাট্যনগরীর দুটা বলে জানা যায়। গতি আমি শিক্ষা আর সংস্কৃতি দুটাতে আগবাড়ার আমার টিচারেরপরা আমার গোটাই এরিয়াটোর ফুল কোপারেশন পাওয়া যায়। গতি আর আমার চেষ্টা চলি আছে, গতি আমি এইবার যুব মহোৎসব আমি বেস্ট কলেজ পালো, গতি ছোৱালী লড়া হোক বা সকল স্টুডেন্টে বহুতখিনি কষ্ট করে এইটোর নামত। আৰু লগতে ছাত্র একতা সভার তরফের পর আমি অল ইন্ডিয়া গুৱাহাটী রেডিওর হিপি ভুরে প্রোগ্রামটো সমূহ কর্তালে ধন্যবাদ জানাইছো। গতি আর আমি কিছু ক্ষেত্রে আমি দুঃখিত, আমি যিখিনি ফেসিলিটি দিব লাগে সেইখিনি আমি পড়া নাই বলে ভাবিছো। গতি আমার নেক্সট টাইম কিবা এনেকুৱা হলে আর ফিউচারতো এনেকুৱা সাপোর্ট পাম বলে আশা রাখিছো।
0: ধন্যবাদ জানালো। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমার সাথে আছে সৈনিকা কলিতা। আহকসুন তেওঁ কণ্ঠত এটি লোকগীত শুনো।